0: memory কি বসে লে বগান মেল সামে না বেশ তো লে ছরা মে মাসুন দিগা মাগা ঠসাই কি লাগে মে থান পিকার গো ট্রি আমো তে লা সিলেন গো গো বানা বেশ আরে থেলেন হারে মোরে নিয়া বসিলে লা থ্যাংক ইউ বানা বেশ
1: ইয়ার বি নে মা বেশ কি খাইতে দে যে সো ক্যাপিটাল সিটি অফ ভাল ট্রাইং এর সিটি ওয়া হারা মাইস
2: হাই চাবলি লেবু চাবলি লেবু কি মামি কি মাসিও কে হেনে মানি খেদুতি লিং কোসি মাসিньо ngwana ka mnyenya na o fela re le mametsi hle re le gata ka legato le honeng ke le o petse ba khotsi ha o skim saka ha ba ba